0: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারি ভাবে পশ্চিমবঙ্গে পালন করেনি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947 পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারি ভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব, তিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন। রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পূর্ণ ভূমিতে উপবিষ্ট হয়েছেন। আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন আগামী 23 তারিখ আত বলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা যাক আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুত্রই সরকার কাজ করবে। ভারত মাতা কি, বা তারকেশ্বর ধাম কি,
1: মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার কথার সূত্র ধরেই আমরা এটি দেখব, একটি ছোট্ট তথ্যচিত্র। ইয়ে শর্ট ফিল্ম হ্যায় জো এক শতাব্দী কি ঐতিহাসিক যাত্রা কো দর্শাতি হ্যায়। 1946 কে উস কঠিন দৌর জব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বঙ্গাল ওর বঙ্গালিও কে হিতো রক্ষা হেতু আপনি বুলন্দ আওয়াজ উঠাই থি। উস সময় সে লেকর বিকশিত ভারত 2047 কে ভিশন ওর মিশন তক। তো আইয়ে দেখতে হ্যায় ইয়ে লঘু চলচ্চিত্র। পশ্চিমবঙ্গ হিমালয় পাদদেশে কে সুন্দরবনে আঙ্গুর রবীন্দ্রনাথের সাহিত্য থে নজরুল বিদ্রোহ চেতনা নদী মাটি ভার সংস্কৃতি আর ঐতিহ্যের অনন্য মিলনই এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক চাপড়ের মধ্যে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছে বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাঁতে সোচ্চার হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অবক্ত বাংলার হিম অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাঁতে অনর্ছিল এই বংশন্তান। 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দির আমলে 1946 সালে গ্রেট ক্যালকাটালিং, নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার, এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে 1947 সালের 20 এপ্রিল থেকে 79 বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে বে

0: পশ্চিমবঙ্গ মানে সংস্কৃতির পীঠস্থান, এখানে জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী। সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগ পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু পশ্চিমবঙ্গ।
1: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমি শুধু গৌরবের ইতিহাস করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা মনে করিয়ে দেয়। বিশেষ তারিখটি আগামী দিনের নতুন অঙ্গার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।
2: বঙ্গাল কি সাংস্কৃতিক বিরাসত কি এক সংক্ষিপ্ত ঝাঁক, সময় খুব কম, তার মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলার সমৃদ্ধ সংস্কৃতির কিছু প্রতিফলন। শুরুতে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত পরিবেশনে পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পী। শুনতে হ্যায় রবীন্দ্র সঙ্গীত।

দিতে পারে নৃত্য। কোচবিহারের কোট রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রীজি কা স্বাগত করনে কে লিয়ে পেশ হ্যায় অতিথি ভরণ বৈরাতি নৃত্য।

বিরতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গাই নিবিড় আত্মনিবেদন সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল বাংলার ভিন্ন যে বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকে বেদনে বাঙাল পারম্পরিক লোক সঙ্গীত যে আধ্যাত্মিক খোঁজ আর মানবতা কা সন্দেশ বাউল গান।

মধ্যে প্রাণমতার এক পূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের অঙ্গীকে পরিবেশিত হবে মহিষাসুর মূর্তি, মহিষাসুর উপর মা দুর্গা কি বিজয়, পুলিয়া ছৌ শৈলী।